আজ শনিবার, 17ই শ্রাবণ, 1948 শকাব্দ, 8ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 22ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 12 মিনিট হয়ে 18 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 11 মিনিট হয়ে 46 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময়ে সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 17 সেকেন্ড।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবী বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ 8 তারিখ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বজায় থাকবার কারণে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে মৎস্যজীবী বন্ধুদের আজ 8 তারিখ অবধি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া থাকবার জন্য সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তাল ঢেউ এবং আবহাওয়া খারাপ থাকবার কারণে আজ 8 তারিখ রাত 11:30 অবধি মৎস্যজীবী বন্ধুদের সতর্কতার সঙ্গে মাছ ধরতে যেতে বলা হয়েছে।

ডক্টর সুভাষ হাঁসদা। ছটা বাজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে দীর্ঘমেয়াদী কিডনির অসুখ বলবেন ডক্টর অর্পিতা রায়চৌধুরী। ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবদুলাল দে। সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আটটায় জানা অজানা শুনবেন কথিকা রসিক বিজ্ঞানী এর দ্বিতীয় পর্ব, সংকলন অধ্যাপক পার্থসারথী চক্রবর্তী। আটটা বাজে পাঁচ মিনিটে তুবরি শুনবেন নাটিকা ফুলশয্যা, রচনা স্বপন গঙ্গোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। আটটা বাজে কুড়ি মিনিটে হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আটটা বাজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন নীলাদ্রি সেন। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা বাজে পঁচিশ মিনিটে জেলার চিঠি। নটা বাজে তিরিশ মিনিটে গানে গানের পরবর্তী অংশ। দশটায় গানের ভেলা বিষয় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৈকত গুপ্ত। বারোটায় বাংলার মুখ গ্রাম সাদতপুর জেলা হাওড়া, অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। বারোটা বাজে তেত্রিশ মিনিটে আধুনিক গান, একটায় রম্যগীতি, একটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল, শুনবেন এক কলমে দুই নারী, বলবেন উপস্থাপনায় থাকবেন লাকি বণিক। দুটো বাজে পাঁচ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। দুটো বাজে তিরিশ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে কবির সঙ্গে কথোপকথন ও তার কবিতা উপস্থাপনায় সুচিত্রা হাঁসদা। গীতাঞ্জলি প্রজাতন্ত্রের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। পাঁচটা বাজে তিরিশ মিনিটে সাঁওতালি নাটক, রচনা যদুনাথ মুর্মু, প্রযোজনা রাবণ বাস্কে। এরপর লোকগীতি সম্বরিন মুর্মু এবং সহশিল্পীবৃন্দের, এবং পরে ভারত ছাড়ো আন্দোলনে সাঁওতালদের অংশগ্রহণ এ বিষয়ে বলবেন পদক চন্দ্র মাঝি। এরপর লোকগীতি পরিবেশন করবেন রবীন্দ্রনাথ হাঁসদা, মধুসূদন মুর্মু ও সহশিল্পীবৃন্দ। ছটা বাজে চল্লিশ মিনিটে কিষাণ বাণী, হারিয়ে যাওয়া বীজের সংরক্ষণ ও চাষ, ডাক্তার কৌশিক ব্রহ্মচারীর সঙ্গে কথা বলেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাতটা বাজে দশ মিনিটে কৃষক ও তার পরিবার, গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা, আইনজীবী অর্ধেন্দু বিকাশ সেনগুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাতটা বাজে তিরিশ মিনিটে বিচিত্র সংবাদ, আটটায় অনুরোধের আসর, আটটা বাজে তিরিশ মিনিটে শুনবেন স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। নটায় হাওয়াইয়ান গিটার বাজিয়ে শোনাবেন দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। নটা বাজে কুড়ি মিনিটে নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। নটা বাজে তিরিশ মিনিটে মুখোমুখি অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন মৈত্রেয়ী মিত্র। দশটায় অখিল ভারতীয় সঙ্গীতানুষ্ঠান, এগারোটায় কীর্তন প্রণত সেনগুপ্ত, এগারোটা বাজে দশ মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। আশি সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা একটু পরে সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রাকা মুখোপাধ্যায়। ছটা বাজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। ছটা বাজে পঁয়ত্রিশ মিনিটে ধারাবাহিক রামচরিত মানুষের একশো ছিয়ানব্বইতম পর্ব শুনতে পাবেন। এরপর ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে শ্যামা সঙ্গীত প্রণতি সেনগুপ্তের কণ্ঠে। সাতটা বাজে দশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। আটটা বাজে তিরিশ মিনিটে লোকগীতি সৌমিক পালের উপস্থাপনায়। আটটা বাজে পঞ্চাশ মিনিটে বেহালা বাজিয়ে শোনাবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। নটা বাজে দশ মিনিটে রসধারা, দশটা বাজে পনেরো মিনিটে অঞ্জুমান, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বারোটায় সুরভি, বারোটা বাজে কুড়ি মিনিটে এবং একটা বাজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটো বাজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন পণ্ডিত সমর সাহা। সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা বাজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। পাঁচটা বাজে কুড়ি মিনিটে উঠবসী, ছটা বাজে দশ মিনিটে এবং ছটা বাজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন দীপা চন্দ। সাতটা বাজে দশ মিনিটে কীর্তন, শিল্পী প্রণতি সেনগুপ্ত। দর্পণ সাতটা বাজে তিরিশ মিনিটে, আটটায় ছায়াছবির গান, আটটা বাজে তিরিশ মিনিটে উর্দু অনুষ্ঠান কাহাকাশা, নটা বাজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বাজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দি গ্রোভ, এবং এগারোটা বাজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের সঞ্চয়িতা এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠানের কথা। এখন সুবদ্ধ সঙ্গীত শুরু হবে। আজকের সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রাকা মুখ।

সুবোধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করছেন রাকা মুখোপাধ্যায়। এবারে রাগ গান্ধারী।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করলেন রাকা মুখোপাধ্যায়। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনবেন এই ধারাবাহিকের 196তম পর্ব।

ধারাবাহিক রামচরিত মানস শেষ হল। আগামীকাল আপনারা এই ধারাবাহিকের 197তম পর্ব শুনতে পাবেন। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী প্রণতি সেনগুপ্ত।

হাওয়ায় ভেসে আসছে ভেজা মাটির সোঁদা গন্ধটা। এমন একটা সকালে বিছানার চাদরটা টেনে ধরে আরও আধ ঘন্টা বেশি ঘুমিয়ে নেওয়ার ইচ্ছেটা কার না করে বলতো? কিন্তু উপায় নেই, ঘুম ভাঙা চোখ দুটো কচলে উঠে পড়তেই হলো, কারণ তোমাদের সঙ্গে আড্ডা দিতে আজকের সকালটা আড্ডা দিতে দিতে শুরু করব বলে ভেবেছি। তাই তো, তোমাদের সঙ্গে আড্ডা দিতে আজকে বেশ কিছুটা সময় তোমাদের সঙ্গে গল্প করতে আমি তো প্রস্তুত। তুমি প্রস্তুত তো? যদি প্রস্তুত না হও তাহলে প্রস্তুত হয়ে নাও, হাতে এক কাপ গরম গরম চা কিংবা কফি, যেটা তোমার পছন্দের সেটা হাতে নাও, আর বেশ কিছুটা সময় আমার সঙ্গে কাটাতে তৈরি হয়ে যাও। জানতে ইচ্ছে করছে গল্পের শুরুতে তোমার প্রিয় ঋতু কি বর্ষা, বা তোমার পছন্দের মাস কি এই শ্রাবণ? সত্যি বলতে আজকে এই স্টুডিওতে আসার পথে জানো তো মনে হচ্ছিল যে এই শ্রাবণের সকালগুলোর যেন একটা অন্যরকম মায়া আছে। আকাশটা মুখ ভার করে থাকবে, বৃষ্টিটা একটানা কখনো জোরে কখনো টিপ টিপ করে ঝরবে, আর মনটা যেন একদম হালকা হয়ে দূরে কোথাও ভেসে যেতে চাইবে। প্রতিদিনের এই দৌড়ঝাঁপের জীবন, তার কাজের তাড়াহুড়ো, এই সব কিছুর মাঝে এই বর্ষার সকালগুলো যেন আমাদের একটু থামতে শেখায়, একটু নিজের মতো করে বাঁচতে শেখায়, কি তাই না বলো? তবে শ্রাবণের এই মেঘলা মেজাজটা কিন্তু আজ একটু বিশেষ, একটা বিশেষ বার্তা বা বিশেষ অনুভূতি নিয়ে এসেছে আজকের সকালটা আমাদের জন্য। আর ধীরে ধীরে গল্পের ভিতরে ঢুকবো সেই বিষয়কে নিয়েই। তবে অনুষ্ঠানের শুরুতে চলো সকালের এই আলসেমিটা পুরোপুরি কাটিয়ে নেওয়া যাক, মনটা শান্ত করে নেওয়া যাক এই শ্রাবণের ধারার মাঝে।

সত্যি শ্রাবণীর এই বরিশোধারা যেন শান্তির বার্তা নিয়েই আসে আমাদের কাছে। আর আজকের এই সকালটা বা আজকের এই বিশেষ দিনের শুরুটা রবীন্দ্রসঙ্গীত ছাড়া বোধহয় কোনোভাবেই সম্ভব ছিল না। আর এই গানের পর তোমাদের আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে জানিয়ে দিই। আজ এই দিনে আজ অর্থাৎ 8ই আগস্ট 1942 সালের আজকের এই দিনটিতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অগ্নিঝরা অধ্যায়ের সূচনা হয়। এই দিনটিতেই জাতির জনক মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের। পরাধীনতার শৃঙ্খল ভেঙে টুকরো টুকরো করার সংকল্প নিয়ে সমগ্র দেশ জুড়ে ধ্বনিত হয়েছিল এক চরম ও পরম মন্ত্র, করিঙ্গিয়ে ইয়ে মারিঙ্গিয়ে, অর্থাৎ করব অথবা মরব। পরাধীনতার অন্ধকার ঠেলে স্ব অধিকার আদায়ের সেই দীপ্ত শপথ আজও আমাদের হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালায়, স্মরণ করিয়ে দেয় লড়াই আর আত্মত্যাগের বীর গাথা। আজ এই দিনে অর্থাৎ 8ই আগস্ট টেনিস কোর্টের রাজপুত্র রজার ফেডারারের শুভ জন্মদিন। 1981 সালের এই দিনে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি খেলোয়াড় তার অনন্য শৈল্পিক খেলা ও 20টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মধ্য দিয়ে ক্রীড়া জগতে এক ইতিহাস সৃষ্টি করেছেন। কেবল অসাধারণ দক্ষতাই নয়, কোর্ট জুড়ে তাঁর ধ্রুপদী আভিজাত্য এবং স্পোর্টম্যানশিপ বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। আজকের দিনে টেনিসের এই সম্রাটকে আমরা জানাই শুভ জন্মদিন। আজ 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দের আজকের দিনে পরলোকগমন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই দিনে পুরো বাঙালি জাতি রবীন্দ্র স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করে। রবীন্দ্রসঙ্গীত, কবিতা ও সাহিত্য চর্চায় এই দিনটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। তার অসীম সৃষ্টি, কবিতা, গান, প্রবন্ধ

আজকের এই দিনটির গুরুত্ব জানিয়ে দিলাম আজ এই দিনে। আজ 22শে শ্রাবণ, আর তাই আজ আমরা কবিগুরুকে কথায় গানে শ্রদ্ধা জানাব, তাকে স্মরণ করব। আর সেই পর্বে প্রবেশ করার শুরুতেই তার সেই গান, যে গানেও শ্রাবণের কথা।

আর এক গভীর শূন্যতার নাম বাইশে শ্রাবণ। এই দিনটি এলেই আমাদের হৃদয়ে ফিরে আসে এক অনিবার্য বেদনা, কারণ এই দিনেই নিভে গিয়েছিল বাংলা সাহিত্য সংস্কৃতির উজ্জ্বলতম নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন প্রদীপ। শ্রাবণের এই সকালগুলোর কথা একটু আগেই বলছিলাম তোমাদের যে হ্যাঁ, একটু অন্যরকম। বাইরে হয়তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিংবা মেঘলা আকাশটা একেবারে থমথমে হয়ে আছে। ক্যালেন্ডারের পাতাটায় চোখ গেলেই থমকে যাই, আজ আবারও এক বাইশে শ্রাবণ। ১৩৪৮ বঙ্গাব্দে ঠিক এই দিনটাতেই কলকাতার আকাশটা হয়তো এমনই মেঘলা ছিল, ভেবে দেখেছ? সেই সময়টায়, সেই দিনটায় কেমন ছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির পরিবেশটা? গাড়ির শব্দ নেই হয়তো, কলকাতা শহরটা হয়তো এক নিমেষে থেমে গিয়েছিল সেদিন, কারণ জোড়াসাঁকোর বারান্দা থেকে শুরু করে নিমতলা ঘাট পর্যন্ত শুধু মানুষের মাথার সারি, অঝোর ধারায় নামা বৃষ্টির জল আর মানুষের চোখের জল দুই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই দিন। বাঙালি তাদের সবচেয়ে কাছের মানুষটাকে, তাদের প্রাণের কবিকে শেষ বিদায় জানাতে এসেছিল। সেদিন সকাল থেকেই জোড়াসাঁকোর বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমা হতে শুরু করেছিল। বর্ষার আকাশ ভেঙে মাঝে মাঝেই নামছিল অঝোর ধারায় বৃষ্টি, কিন্তু সেই ঝড় জলকে উপেক্ষা করেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন প্রিয় কবিকে শেষবার চোখ ভরে দেখার জন্য। জোড়াসাঁকোর দোতলার সেই ঘরটি যেখানে কবিগুরু শুয়েছিলেন, সেখানে ভেসে আসছিল, সেখান থেকেই ভেসে আসছিল ধূপের গন্ধ আর চারপাশের অস্ফুট কান্না। কবিগুরুর খাটের চারপাশে রাখা ছিল থরে থরে পদ্ম, মল্লিকা আর বেল ফুল। রানীচন্দ আর অন্যান্য ঘনিষ্ঠরা তাঁর গায়ে জড়িয়ে দিয়েছিলেন সাদা রেশমি চাদর। আসলে কবির চলে যাওয়ার বেশ কিছু মাস আগে থেকেই তার শারীরিক অবস্থা ভালো ছিল না, ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। অস্ত্রোপচারের পর থেকেই তার কষ্ট বাড়ছিল। এদিকে বেলা যত বাড়ছে, চিকিৎসকদের মুখগুলোও যেন সেদিন ততটাই আশঙ্কায় ছেয়ে যাচ্ছিল। অবশেষে দুপুর ১২টার আশেপাশে ডাক্তাররা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, নীরবতায় ঘোষণা করেছিলেন বাংলা সাহিত্যের সূর্য অস্ত গেছে। এক মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ল দাবানলের মতো। জোড়াসাঁকোর বিশাল প্রাঙ্গণ জুড়ে আছড়ে পড়ল এক বিশাল হাহাকার। বিকেলের দিকে কবিকে শেষ যাত্রার জন্য প্রস্তুত করা হল। জোড়াসাঁকোর বাইরে ততক্ষণে আর কোনো রাস্তা বা ফুটপাত খালি নেই। বাড়ির ছাদ, দোকানের ছাদ, বারান্দা, গাছের ডাল, ট্রামের ছাদ, যে যেখানে পেরেছে উঠে দাঁড়িয়েছে। প্রিয় কবিকে শেষবারের মতো একবার দেখার আশায়। কবির নশ্বর দেহ যখন জোড়াসাঁকো থেকে নিমতলা ঘাটের উদ্দেশ্যে রওনা হল, তখন চারপাশ থেকে ভেসে আসছিল রবীন্দ্রসঙ্গীতের সুর। আকাশে বাতাসে কেবল একটাই গান প্রতিধ্বনিত হচ্ছিল, সম্মুখে শান্তি পারাবার। সেদিন

মানুষের ভিড় এতটাই মারাত্মক ছিল যে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছিল। চিতা সাজানোর জন্য ফুলের অভাব হয়নি, কারণ সাধারণ মানুষ নিজেদের হাতের কাছে থাকা সমস্ত ফুল উজাড় করে দিয়েছিল তাদের প্রাণের কবির প্রতি শ্রদ্ধা নিবেদনে। উপস্থিত হাজার হাজার মানুষের চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত স্তব্ধতা ছিল সেদিন। সেদিন বাঙালি যেন অনুভব করেছিল তারা শুধু এক কবিকে নয়, নিজেদের অভিভাবককে চিরদিনের জন্য হারিয়ে ফেললো।

আসলে প্রতিটি 22শে শ্রাবণ আমাদের কাছে শুধুই একটা স্মরণ দিবস নয়, বরং বলতে পারি নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানার, তাঁর জীবন দর্শনকে আমাদের জীবনে অন্তর্ভুক্ত করার একটা বিশেষ দিন। জানো তো, যে মানুষটাকে নিয়ে পুরো বাংলা সেদিন অত শোকে ডুবেছিল, তিনি কিন্তু মৃত্যুকে কখনো ভয় পাননি। আমাদের কাছে মৃত্যু মানে শেষ, অন্ধকার, হারিয়ে যাওয়া, কিন্তু তার কাছে মৃত্যু ছিল অন্যরকম। আসলে খুব ছোট বয়সে ছিল তার সেই ভণিতায় লেখা, মরণ রে তুহ মম শ্যাম সমান। সেই যে ছোটবেলায়, ছোট বয়সে তার সেই যে লেখা, সেখানেই তো তিনি জানিয়ে দিয়েছেন মৃত্যুকে তিনি নিজের প্রিয়তমের মতো, প্রিয়তমর মতো ভালোবেসে বুকে টেনে নিতে চেয়েছেন। বয়স বাড়ার পাশাপাশি তার এই ভাবনার গভীরতা আরও বেড়েছে, কিন্তু ভয় কখনো তৈরি হয়নি। তিনি বিশ্বাস করতেন এই জীবনটা একটা সুরের মতো, গান শেষ হলেও যেমন তার রেশটা বাতাসে রয়ে যায়, মানুষের শরীর চলে গেলেও তার সৃষ্টি, তার কাজ, তার ভাবনা, এগুলো থেকে যায় চিরকাল। তাই তো তিনি লিখেছিলেন, মৃত্যু দিয়ে যে মৃত্যুর রূপ ঢাকো, মৃত্যুর মধ্য দিয়েই যে পরম শান্তির মিলন ঘটে, এ বিশ্বাস তার মনে একদম স্পষ্টভাবে ছিল। আজকের এই সকালটায় তোমাদের সঙ্গে যখন স্টুডিওতে বসে কথা বলছি, আর সেই 22শে শ্রাবণের করুণ বিদায় বেলার কথা ভাবছি, তখন মনটা একটু ভারাক্রান্ত হয়ে যাওয়াই স্বাভাবিক। হয়তো আমার কথা শুনতে গিয়ে তোমরাও খানিকটা ভারাক্রান্ত হয়ে পড়েছ, কিন্তু দেখো, এর পরপরই যদি তার লেখা গান বা কবিতাগুলোর কথা একটু ভাবি আমরা, সেখানেই এক অদ্ভুত আলো মনের মধ্যে ছড়িয়ে পড়ে। মনে হয় তিনি তো কোথাও যাননি, এই যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ছন্দে তোমার আর আমার ভেতরের এই নীরব অনুভূতিরগুলোর মধ্যে প্রতিটা মুহূর্তেই তিনি রয়ে গেছেন। আজ সকালে এক কাপ চা হাতে নিয়ে যখন এই অনুষ্ঠানের মধ্যে বা যেখানেই হোক কোনো রবীন্দ্রসঙ্গীত তোমার কানে আসবে, তুমিও গুনগুন করে সেই গানটা গিয়ে উঠবে, আর তখনই বুঝবে মৃত্যুকে কবি আমাদের, মৃত্যু আসলে কবিকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেনি, বরং তিনি আরও বেশি করে আমাদের হৃদয়ে অমর হয়ে গেছেন। তাই তো তার সৃষ্টি দিয়েই আমরা বলতে পারি, তুমি রবে নীরবে।

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, কারণ আজ 22শে শ্রাবণ, এমনই একটা দিনে আমরা হারিয়েছিলাম তাকে। তবে তার সৃষ্টির মধ্যে দিয়ে প্রতিটা মুহূর্তে কিন্তু তিনি রয়েছেন আমাদের সঙ্গে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটা যদি খেয়াল করে দেখা যায়, তবে দেখতে পাবো তার পুরো জীবন জুড়ে ছিল একের পর এক প্রিয়জনের।

চলে যাওয়া। খুব ছোট বয়সে তিনি মাকে হারান, কিন্তু মায়ের মৃত্যুর চেয়েও তাঁর জীবনে প্রথম গভীর ক্ষত তৈরি করেছিল তাঁর মেজ বৌঠান কাদম্বরী দেবীর অকাল প্রয়াণ। কাদম্বরী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব ও কৈশোরের সবচেয়ে কাছের বন্ধু, প্রেরণা, প্রথম পাঠক। খুব অল্প বয়সে তিনি আত্মঘাতী হন। এই প্রথম মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরকে এক তীব্র মানসিক আঘাত দেয়। তিনি পরে লিখেছিলেন, চারপাশের প্রকৃতির রূপ অপরিবর্তিত আছে, অথচ যে মানুষটা সব কিছুর মাঝে ছিল সে এক নিমেষে উধাও হয়ে গেল। এই শূন্যতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল, কিন্তু শোকের মিছিল সেখানেই থেমে থাকেনি। এরপর একে একে স্ত্রী মৃণালিনী দেবী, কন্যা এবং তার কনিষ্ঠ সন্তান, যে ছেলেকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তাকে হারানোটা ছিল যে কোনো বাবার জন্যই অসহনীয়। এরপর জীবনের শেষ ভাগে এসে প্রিয় নাতনিকে হারান। এরকমই একের পর এক প্রিয়জনের মৃত্যু দেখা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কখনো বিষাদগ্রস্ত বা জীবন বিমুখ হয়ে যাননি। সাধারণ মানুষের কাছে প্রিয়জনের মৃত্যু মানে সব শেষ, এক বিশাল অন্ধকার, কিন্তু তাঁর কাছে প্রতিটি মৃত্যু ছিল জীবনের এক নতুন অর্থ খুঁজে পাওয়ার মাধ্যম। তিনি বুঝেছিলেন, মানুষটা চলে গেলেও তাঁর সঙ্গে গড়ে ওঠা যে ভালোবাসা, যে আত্মিক টান, তা কখনো মরে না। তার মনে হয়েছিল, আমরা রূপের জগৎটাকে আঁকড়ে ধরে রাখতে চাই বলেই এত কষ্ট পাই, অথচ সীমার আড়ালে যে অসীম রয়েছে, মৃত্যু আসলে সেই অসীমের সঙ্গে মিলনের পথ খুলে দেয়। তাই তো তিনি লিখেছিলেন, জীবন ও মরণের সীমানা ছাড়ায়।

আজকে 22শে শ্রাবণের এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানের শেষে কথায় কথায় এমনই এক পথপ্রদর্শকের কথা বলে শেষ করব অনুষ্ঠান, জীবন আর মৃত্যুর এই অনন্ত যাত্রাপথে, যিনি আমাদের শুধু একজন কবি হিসেবে নন, বরং পথপ্রদর্শক হিসেবে প্রতিটি মুহূর্তে আলো দেখিয়ে যাচ্ছেন। যখন জীবন আমাদের কঠিন পরীক্ষার মুখে দাঁড় করায়, যখন কোনো বড় ধাক্কা বা প্রিয়জনকে হারানোর শোকে আমরা দিশেহারা হয়ে পড়ি, ঠিক তখন তিনি আমাদের শেখান কিভাবে ভাঙা মন নিয়েও আবার সোজা হয়ে দাঁড়াতে হয়। জীবনের এতগুলো আঘাত সামলেও তিনি যেভাবে বিষাদকে সৃষ্টিতে রূপান্তর করেছিলেন, তা আমাদের শেখায় শোকে থমকে যাওয়া নয়, বরং শোককে শক্তিতে পরিণত করাই জীবনের আসল শিক্ষা। তিনি আমাদের দেখিয়েছেন অন্ধকারের পর যেমন আলো আসে, ঠিক তেমনি জীবন মৃত্যুর পারাপারের শেষে এক পরম শান্তি অপেক্ষা করে থাকে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নতুন কিছু সৃষ্টি করে গেছেন, আশার বাণী শুনিয়ে গেছেন। তাই আজ যখনই পথ চলতে গিয়ে আমরা আলো আঁধারির দোলাচলে ভুগি, যখন মনে হয় চারপাশটা বড্ড কঠিন হয়ে আসছে, তখন তাঁর কবিতার, তাঁর গান, তাঁর জীবন দর্শনের দিকে তাকালেই আমরা উত্তর খুঁজে পাই। তিনি আমাদের হাত ধরে পথ দেখান, মনে করিয়ে দেন হতাশা নয়, ভালোবাসাই শেষ কথা, আর অন্ধকার যত গভীরই হোক না কেন, জীবনের জয়গান গাইতেই হবে। তাই আজ 22শে শ্রাবণের সকালে এই বিষাদঘন দিনে অনুষ্ঠান শেষে কবিগুরুকে অশ্রু ভেজা চোখে বিদায় নয়, বরং গভীর শ্রদ্ধায় আমাদের অন্তরে বসিয়ে রাখার কথাই বলি বারে বারে। তিনি চলে গিয়েও রয়ে গেছেন আমাদের অনুভূতির প্রতিটি স্পন্দনে, অন্ধকারের আলো হয়ে, দুঃখের সান্ত্বনা হয়ে, জীবনের জয়গান গাওয়ার প্রেরণা জুগিয়ে। তাকে শত কোটি প্রণাম। আজ সুপ্রভাত অনুষ্ঠানে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু সুইটি। অনুষ্ঠান শুরু করেছিলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আর অনুষ্ঠানের শেষেও থাকবে রবীন্দ্রসঙ্গীত, কারণ আজ তাঁর দিন, তাকে স্মরণ করবার দিন, তাকে শ্রদ্ধা জানানোর দিন। যদিও আমাদের কাছে তাঁর জন্য আলাদা করে কোনো দিন বোধ হয় না, কারণ প্রতিটা দিনই, প্রতিটা মুহূর্তই তাঁর।

শুনলেন লোকগীতি শিল্পী সৌমিক দাস। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

শুনলেন বেহালা, শিল্পী সন্দীপন গঙ্গোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, সঞ্চিতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 86তম প্রয়াণ দিবসে রাজ্যের সর্বত্র তাঁরই গানে কবিতায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে কবিগুরুকে।

এ উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা ভবনে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিমতলা মহাশ্মশানে কবির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। নিমতলা মহাশ্মশান ও পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। রাজ্য সরকারের উদ্যোগে কবির প্রয়াণ দিবসের মূল অনুষ্ঠানটি হবে বিকেলে রবীন্দ্র সদনে। রবীন্দ্রনাথের গীতি নাট্য নৃত্যনাট্য শীর্ষক একটি প্রদর্শনীরও আজ সূচনা হবে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়, চলবে এই মাসের ১৩ তারিখ পর্যন্ত। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ভারতীয় সংগ্রহালয় এবং রবীন্দ্র ভারতী সোসাইটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যৌথ উদ্যোগে আশুতোষ জন্মশতবার্ষিকী প্রেক্ষাগৃহে পরিবেশিত হবে ওগো অমৃত পথযাত্রী। এছাড়া দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সংগ্রহ থেকে দুটি দুর্লভ নিদর্শনের উন্মোচন অনুষ্ঠান রয়েছে সেন্ট্রাল হলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারত আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের আজ দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী। তাঁকে স্মরণ করে সিপিআইএমের পক্ষ থেকে রাজ্য জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিকেলে সিপিআইএমের রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে স্মরণে বুদ্ধদেব ভট্টাচার্য শীর্ষক এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে আজ এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে সেলিব্রেটিং ফ্রিডম

0: ট্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9ই আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে 14ই আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। রাজ্য সপ্তম বেতন কমিশনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্ন থেকে গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ত ও কার্যপরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতন স্তরের সামঞ্জস্য, মহার্ঘ ভাতা ও বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুবিধে সহ একাধিক বিষয় পর্যালোচনার কথা বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, নতুন সরকারের প্রথম বাজেটেই সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করা হয়। ভোট পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগে নৈহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সনদ দেকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ সকালে দত্তপুকুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে ধরা হয়। এরপর তাকে নৈহাটি থানায় জেরা করা হচ্ছে। আজই তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে 2021 সালের ভোট পরবর্তী হিংসা ও মারধরের একাধিক অভিযোগ রয়েছে সনতের বিরুদ্ধে। তার নির্দেশে এলাকায় তোলা আদায়ের কাজও চলত। রাজ্যে আরও একবার এসআইআর করার প্রয়োজন আছে বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এসআইআরের কাজ পশ্চিমবঙ্গে সম্পূর্ণ হয়নি, তৃণমূল কংগ্রেস তা করতে দেয়নি। নতুন করে এসআইআর হলেই পশ্চিমবঙ্গের প্রকৃত চেহারা মানুষের সামনে উদ্ঘাটিত হবে। রাজ্যে বেসরকারি হাসপাতালগুলিতে পরিষেবা যথাযথ রাখতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। বেসরকারি হাসপাতালগুলির তরফে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের রাজ্যস্তরের নেতৃবৃন্দের সঙ্গে স্বাস্থ্যভবনে গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় এক বৈঠকে একগুচ্ছ নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেন। অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাক্তার রাজীব পাণ্ডে জানিয়েছেন, বৈঠকে অ্যাসোসিয়েশনের তরফে নতুন আয়ুষ্মান ভারত প্রকল্প ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা প্রকল্পের বাস্তবায়নের কথাও বলা হয়েছে।
1: হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জানিয়েছি যে নতুন আয়ুষ্মান ভারত প্রকল্প বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনার প্রকল্প শুরু হতে চলেছে। সেই প্রকল্পের ব্যাপারটা আমরা অবশ্যই কাজ শুরু করব এবং যে লাইসেন্সিং প্রসেস হসপিটাল বা নার্সিংহোমের ক্ষেত্রে সেটা একটা সিঙ্গেল উইন্ডো লাইসেন্সিং প্রসেস করতে হবে। উনি আশ্বাস দিয়েছেন যে আগামী কিছু মাসের মধ্যেই হাসপাতালের যে লাইসেন্সগুলো লাগে সেটা একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম উনি শুরু করার চেষ্টা করবেন।
0: উজবেকিস্তানের তাশকান্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রূপ জিতেছেন নবম শ্রেণীর তিতলি, হাওড়ার পাঁচলা দেউলপুরের বাসিন্দা। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30।

0: ریاستی حکومت نے بدعنوانی پر قابو پانے کے لیے اور بہترین شہری سروس فراہم کرنے کے لیے ایک ہیلپ لائن ٹول فری نمبر جاری کیا ہے. وہ نمبر ہے 1-800-345-0938. اس نمبر پر فون کر کے شہری اپنی شکایات درج کرا سکتے ہیں. اس کی اطلاع وزیر دیہی و شہری ترقیات اگنی مترا پال نے دی.
1: نمسکار, ایک خوب آنندر خبر نہیں ایسے আমাদের আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর একটি হেল্পলাইন নাম্বার আমরা আজকে ঘোষণা করছি. সমস্ত বাংলার মানুষ আমাদের ডিপার্টমেন্টের সাথে রিলেটেড যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শ, আইডিয়া, সমালোচনা, ভালো খারাপ যা কিছু, আপনারা এই নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন এবং সকাল 10টা থেকে 7টা অবধি আমাদের এই লাইন খোলা থাকবে. এখন যেহেতু লাস্ট 24 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আরো অনেক সমস্যা এবং করাপশন রিলেটেড, দুর্নীতি রিলেটেড ইনফরমেশন যদি থাকে সেটাও বলবেন. এখানে এটা ইলিগাল বিল্ডিং হচ্ছে, ওখানে ইলিগাল ব্যবসা চলছে, যা হোক এই নাম্বারে অবশ্যই জানাবেন.
0: شہر میں ہونے والے سڑک حادثات پر قابو پانے کے لیے روڈ سیفٹی ویک منایا گیا.

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তবলা বাজিয়ে শোনাবেন পণ্ডিত সমর সাহা, তাল ঝাঁপতাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র।

এতক্ষণ ঝাঁপতালে তবলা বাজিয়ে শোনালেন পণ্ডিত সমর সাহা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

এতক্ষণ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। এবার শুনবেন উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী।

এতক্ষণ প্রণতি সেনগুপ্তর কণ্ঠে কীর্তন শুনলেন। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন অমর প্রেম ছবি থেকে প্রথম শিল্পী কিশোর কুমার।

অমর প্রেম ছবিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলেন এই গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা হিন্দি ছায়াছবির গান আপাতত এ পর্যন্তই। একটু পরেই আমরা শুনতে পাব খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলম্বোয় তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ভারত শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ছ উইকেটে 357 রান করেছে। ভারতের সাকেত কুমার বিশ্ব অ্যামেচার দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। শিলংয়ের ডুরান্ড কাপ ফুটবলে শিলং লাজং এফসি 5-0 গোলে মুম্বাই এফসিকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কলম্বোয় তিন দিনের প্রস্তুতি ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনে ভারত শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রথম ইনিংসে 6 উইকেটে 357 রান করেছে। দেবদত্ত পারিকাল 142 রানে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা 63, মানব সুতার 41, অধিনায়ক কেএল রাহুল 40 রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস, আশঙ্কা মনোজ 2টি করে উইকেট নিয়েছেন। এর আগে সকালে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ তাদের গতকালের স্কোর 8 উইকেটে 363 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। এদিকে পায়ের চোটের কারণে বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত হয়ে গেছেন। বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে তিনি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। টিম ম্যানেজমেন্ট আশা করেছিল সিরিজ শুরু হবার আগে সুদর্শন সুস্থ হয়ে যাবেন, কিন্তু সূত্রের খবর তাকে এই সিরিজে পাওয়া যাবে না। তার বদলে শেখ রশিদ অথবা সরফরাজ খান দলে আসতে পারেন। আগেই ভারতের পেসার জাসপ্রীত বুমরা চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। বিশ্ব অ্যামেচার দাবা চ্যাম্পিয়নশিপে 3টি সোনা জিতে নজির গড়েছেন ভারতীয় দাবাড়ুরা। নাইজেরিয়ার আবুজায় আয়োজিত এই প্রতিযোগিতায় U1700 ওপেন বিভাগে শীর্ষ স্থানাধিকারী হিসেবে ভারতের সাকেত কুমার সোনা জেতেন। মহিলাদের বিভাগেও পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সোনা জেতেন পূজা রানী। U2000 ওপেন বিভাগে সেজাল সাহিল সঞ্জয় চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছেন। ওই বিভাগে রানার্স আপ হয়ে রূপো জেতেন ভারতেরই আরেক দাবাড়ু পঙ্কজ শর্মা। শিলংয়ে আজ ডুরান্ড কাপ ফুটবলে শিলং লাজং এফসি 5-0 গোলে মুম্বাই এফসিকে হারিয়ে দিয়েছে। শিলংয়ের হয়ে এভার ব্রাইটন সানা 2টি গোল করেছেন। অভয় গুরুং, ত্রেমিকি লামুরং ও ফিগো সিন্দাই বাকি গোলগুলি করেন। 2 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে শিলং লাজং গ্রুপ ইর শীর্ষস্থানে রয়েছে। 2 ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পেয়ে মুম্বাই ওই গ্রুপের সবশেষে রয়েছে। বারাসাত স্টেডিয়ামে আজ ক্যালকাটা প্রিমিয়ার

ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান স্পোর্টিং 2-0 গোলে ক্যালকাটা পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দিয়েছে। বিরতিতে বিজয়ী দল 1-0 গোলে এগিয়েছিল। মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে মোহাম্মদ ফারদিন আলী মোল্লা ও লালথান কিমা গোল করেছেন। 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে মোহামেডান গ্রুপ বির শীর্ষস্থানে রয়েছে। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে আজ নৈহাটি স্টেডিয়ামে কোল ইন্ডিয়া ও মেজারার্স ক্লাবের মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়। বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্সে উয়ারি ও এরিয়ানের খেলাও গোলশূন্যভাবে শেষ হয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন ভারতের খেলোয়াড় অস্মিতা চালিহা। সেমিফাইনালে অস্মিতা আজ 21-13, 16-21, 21-13 সেটে স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। ফাইনালে আগামীকাল চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানের শীর্ষ বাছাই ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 22 নম্বর খেলোয়াড় হিনা আকেচিকে হারিয়ে প্রতিযোগিতায় অঘটন ঘটিয়েছিলেন অস্মিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছেন। 19 বছর বয়সী এই অ্যাথলিট তাঁর তৃতীয় প্রচেষ্টায় 74.09 মিটারের সেরা থ্রোটি করে দ্বিতীয় স্থান অর্জন করেন। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে পদক জয়ী দ্বিতীয় ভারতীয়

0: আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন প্রজন্মকে জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। আজ তিনি দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদের এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতি রুখতে আরও শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, ব্যক্তির সঙ্গে ব্যক্তি ও অধিকাংশ ব্যবসায়িক লেনদেনে ইউপিআই পরিষেবার উপর কোনো মাশুল চাপানো হচ্ছে না। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার ও ছাত্র প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসেছিলেন। দ্রুত অচলাবস্থা কাটতে চলেছে বলে উভয় পক্ষই আশাবাদী। কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের ফাইনালে আগামীকাল ভারতের অস্মিতা চালিহা চীনের হান কিয়াংসির মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটা প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30-35 বছর কাজ করবেন।
1: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যাঁ, বেসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়, ক্যোঁকি ইয়ে আপ সব কেবল এক ডিগ্রি নহিঁ লে রহে হ্যায়, আপ দেশ কে লিয়ে বহুত কুছ করনে কা সপনে লেকর কে ইয়াহাঁ সে নিকল রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, এসে হর সেক্টর মে আত্মনির্ভর বননে কে লিয়ে কাম কর রহা হ্যায়, ইহি বিকশিত ভারত কি মজবুত নীব কা সবুত হ্যায়। ইস মজবুত নীব পর আপকো এক ভব্য সুন্দর বিকশিত ভারত কা নির্মাণ করনা হ্যায়।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয়ে সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছে।
2: মেরা যে কোঅপারেটিভ কা সমঝ হ্যায় বড়া ব্যাপার করনে কে লিয়ে ছোটে ছোটে লোগো কি কোঅপারেটিভ বনাকর ছোটি পুঁজি সে বহুত বড়ি পুঁজি নির্মিত করকর বড়া ব্যাপার কিয়া যা সকতা হ্যায়। অমূল আজ 1,25,000 করোড় কা ব্যাপার করতা হ্যায়। ইপকো, ক্রিপকো এক জমানে মে লিজ্জত পাপড় এ কিসি মে ভি পুঁজি কা নিবেশ 50 রুপিয়া সে জ্যাদা নহিঁ হ্যায়। ওর আজ অমূল বিশ্ব কা খাদ্য পদার্থো কা সবসে জ্যাদা লোকপ্রিয় ব্র্যান্ড বন ব্যাপার কর রহা হ্যায়।
0: মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে তিনি আজ বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। সাইবার ও আর্থিক অপরাধ মোকাবিলায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি NFSU এর সঙ্গে সহযোগিতার গুরুত্বের কথাও তিনি তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সিকিউরিটি অপারেশন সেন্টারও চালু করেন, যা শহুরে সমবায় ব্যাংকগুলিকে সর্বক্ষণ সাইবার নজরদারি ও নিরাপত্তা সহায়তা প্রদান করবে। এছাড়া অমিত শাহ মুম্বাইয়ের ফোর্ট এলাকার ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন NUCFDSC নতুন কার্যালয় ভবনেরও উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছেন, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার উপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। মন্ত্রকের মতে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে আনা সংশোধনীটি মূলত

ইউপিআইয়ের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রযুক্তিগত অগ্রগতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সহায়ক পদক্ষেপ। প্রধান বিচারপতি সূর্যকান্ত জোর দিয়ে বলেছেন, নাগরিকদের বিচার ব্যবস্থার কাছে আসার প্রত্যাশা না করে বরং বিচারকেই নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আজ ইন্দোরে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসার পশ্চিম অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ন্যায় বিচারের সুফল পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিষ্ঠানগুলোর উচিত এমন মানুষদের কাছে পৌঁছনো যারা নিজেরা এসব প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে অক্ষম। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, 2029 সালে পরবর্তী সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের অর্থাৎ ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। আজ সোশ্যাল মিডিয়ায় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। শ্রী রিজিজু জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর হবে। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে জনগণনার তথ্য প্রকাশের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, জাতিভিত্তিক জনগণনার চূড়ান্ত ফলাফল প্রকাশের বিষয়টি বেশ সময় সাপেক্ষ হতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ঝাড়খণ্ডে JPSC ও JSC নিয়োগ পরীক্ষায় অনিয়ম তৈরি করতে অচলাবস্থা সমাধানের লক্ষ্যে এগোচ্ছে। আজ রাজ্য সরকার এবং আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। রাঁচিতে গত কয়েকদিন ধরে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার তৎপরতা বাড়িয়েছে। সরকার গঠিত বিশেষ মন্ত্রী কমিটি এবং ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ রাঁচির গেস্ট হাউসে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশ ফ্রি পেমেন্টস, ডারউইন ডায়নামিক্স, ভল্টা ইন্ডিয়া, কার্স 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT এই মৌগুলিতে স্বাক্ষর করে। বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে, ক্যাশ ফ্রি পেমেন্টসের সঙ্গে স্বাক্ষরিত মৌয়ের লক্ষ্য স্টার্টআপগুলির জন্য ডিজিটাল পরিকাঠামোকে জোরদার করা। এছাড়া ডারউইন ডায়নামিক্স LLP সঙ্গে স্বাক্ষরিত মৌয়ের লক্ষ্য হল স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করা। মন্ত্রক আরও জানিয়েছে, এই অংশীদারিত্বের লক্ষ্য হল স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের পরিধি প্রসারিত করা এবং একই সঙ্গে স্টার্টআপগুলির জন্য পরামর্শ, প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক, বাজারের সুযোগ ও সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা করা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাস দিয়েছে, আগামীকাল জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, কর্ণাটক ও তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আজ নয়াদিল্লির কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল ভোরে জাতীয় রাজধানীর কিছু এলাকা হালকা বৃষ্টি হতে পারে এবং সাধারণত আকাশ মূলত মেঘলা থাকবে। ভারতের সভাপতিত্বে আজ ভোপালে ব্রিক্সভুক্ত দেশগুলোর সংস্কৃতি মন্ত্রীদের 11তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিক্সের সদস্য সহযোগী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই বৈঠকে ভোপাল ঘোষণা গৃহীত হয়। বৈঠকে 10টি ব্রিক্স সদস্য দেশ ও 4টি সহযোগী দেশ সহ মোট 14টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আচার্য হিসেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার তিনি আহ্বান জানান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোকভবনের মার্বেল হলে আজ সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করে রাজ্যপাল বলেন, স্বাধীনতার পরে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে কেবল কয়েকজন ব্যক্তিকেই তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতির প্রতি তেহরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে জোর দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তার সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন।
দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা।

আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে গজল ছবি থেকে গান। এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

আজকের এই রাতে এই মুহূর্তে আপনি সঙ্গে নিয়েছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আমরা শুনছি গজল ছবি থেকে গান, এবার দ্বৈত কণ্ঠে সুমন কল্যাণপুর, মোহাম্মদ রফি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এতক্ষণ আমরা শুনছিলাম গজল ছবি থেকে গান, এবারের ছবি সুজাতা, প্রথম শিল্পী গীতা দত্ত।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সুজাতা ছবিতে এবারে শিল্পী শচীন দেব বর্মণ।

0: সুজাতা ছবিতে শচীন দেব বর্মনের পর এবারে শিল্পী মোহাম্মদ রফি।
1: অন্ধে নে ভি সপনা দেখা ক্যা হ্যায় জমানা।

আজকে হিন্দি চাচুবির গানের অনুষ্ঠানে সুজাতা ছবিতে আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে এই গান।

আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে। এই গানটির সঙ্গেই শেষ হল আজকে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জেনে নেব আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা ও সন্নিহিত অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণভাবে মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম।

এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন 71%। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 2.9 মিলিমিটার। আমরা জেনে নিলাম আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আবহাওয়ার পূর্বাভাস। এবার জেনে নেব 9ই আগস্ট 2026 রবিবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য, এ বিষয়ে বলবেন ডাক্তার সুরজিৎ বৈদ্য, 6:40 আপনার স্বাস্থ্য, ডায়ালিসিস বলবেন ডাক্তার অর্পিতা রায়চৌধুরী, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও শুভদীপ দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীণাধর বন্দ্যোপাধ্যায়, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ চতুর্থ পর্ব প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী রুচিরা পান্ডা, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় সোমালি দাস, 11টায় যুববাণী অনুষ্ঠানে একুশে সাহিত্য উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী ও স্বাগতা মুখোপাধ্যায়, 12টায় সঙ্গীত শিক্ষার আসর খেয়াল রাগ টরি আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, 2টোয় আধুনিক গানের অনুরোধের আসর, 2:30 নাটক ঘষা কাঁচের জানালা কাহিনী আশাপূর্ণা দেবী বেতার নাটক রূপ জয়শ্রী সেন প্রযোজনার শোভনলাল মুখোপাধ্যায়, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, 5:30 যুববাণী সুরের ক্যানভাস উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি শিল্পী আন্নারানী হেমব্রম ও সহশিল্পী বৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে আদিবাসী বিষয়ে আদিবাসী দিবসের তাৎপর্য, অংশগ্রহণে ডক্টর শিবশঙ্কর সোরেন ও প্রদীপ কুমার হাঁসদা, 8:38 যাত্রানুষ্ঠান বন্হী শিক্ষা রচনা নির্মল কুমার মুখোপাধ্যায় পরিবেশনায় নিউ তরুণ অপেরা, রাত 7:30 সমীক্ষা, 8:00 অভিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 নানা রঙের গান, 8:55 মাসের গান রবীন্দ্রসঙ্গীত মাতৃমন্দির ও পূর্ণ অঙ্গন, 9:00 শিক্ষাঙ্গন থেকে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে আনা হয়েছে, সুতাহাটা লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয় থেকে রেকর্ড করে এনেছেন জয়নিকা ধারা, 9:30 নজরুল গীতি শিল্পী অহনা মুখোপাধ্যায়, 9:45 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী সাত্তিকা মোহন, অনুষ্ঠানটি আকাশবাণী হায়দ্রাবাদের নিবেদন, 11:00 বেহালা শিল্পী অনুপম আচার্য, রাত 11:10 বাংলা আধুনিক গান ও হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 9:00 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 9ই আগস্ট রবিবার সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সারেঙ্গি শিল্পী পণ্ডিত রামনারায়ণ, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীণাধর বন্দ্যোপাধ্যায়, 6:35 রামচরিত মানস শুনবেন 197তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী সুরজিৎ ভট্টাচার্য, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় নীনা মোদক, 8:30 বাগধারা সমাস উপস্থাপনায় চয়নিকা দত্ত, 9:00 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 9:20 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 9:40 রসধারা উপস্থাপনায় চয়নিকা দত্ত, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্ট বক্স নম্বর 111, 11:12 সুরভি উপস্থাপনায় চয়নিকা দত্ত, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এই দুই অনুষ্ঠানের উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীরা তপ।

ভৌমিক, 5টা 20 উর্বশী উপস্থাপনা সুলক্ষণা পর্বত, 6টা 10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 6টা 30 আবারও পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। এই দুই অনুষ্ঠানের উপস্থাপনায় রাজীব বসাক, 7টা 30 নজরুল গীতি শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়, 7টা 30 দর্পণ উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 8টায় ছায়াছবির গান, 8টা 15 নানা রঙের গান, 8টা 30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9টা 16 স্পটলাইট, 10টা 30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উইশে সং উপস্থাপনায় রাজীব বসাক, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:06 হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।